0: পূর্বে এটা প্রধানমন্ত্রীর এটা পুনরবার। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে আজি নতুন দিল্লীত স্থলবন্দর ব্যবস্থাপনা প্রণালী LPMS মুক্তি করব। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজি নতুন দিল্লীত PMSMর 10 বছর যতনের একটা যুগ উপলক্ষে দেশজোড়া উদযাপন কার্যসূচীর শুভারম্ভ করব। বিশাখাপট্টনম তীখা প্রকল্পত সংঘটিত অগ্নিকাণ্ডত প্রাণ হেরুয়া সকললৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় তীখামন্ত্রী HD কুমারস্বামীয়ে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। GI Tech লাভ করা তেজপুরের লিচু আন্তঃরাষ্ট্রীয় বজারত প্রবেশ করেছে বলে কেন্দ্রীয় বাণিজ্য আর উদ্যোগ মন্ত্রী পীয়ূষ গোয়েলে সদরি করেছে। আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর আহ্বানের পাছতে ইরান আর ইসরায়েলে সামরিক আক্রমণ সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। আমার এটির বাতর ইমানেই, পরবর্তী বাতর পুয়া 7:55 শুনবলে পাব।
1: শ্রোতায় অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী নগাঁও কেন্দ্র যোগে। এটা নিবেদন করছো সুপ্রভাত।

সেয়ে আছিলে তুমছে আচ্ছা কন হে বোলছবিত অলকা ইয়াগ্নিক। এইবাৰ অৰিজিৎ সিং বোলছবি কুইন।

0: পারিষদ বৃন্দ, আহি গল দেশ বিদেশর অসীন অজান প্রদেশর কত নানা লোক, ভাবি গুণি এককে না পায় কিয় বারো নামাতে মোর নিমাতি কন্যায়।
1: তিনি দিন তিনি রাতি থাকি উজাগরে রেহ রূপ সালো নিমাতির, মতার লক্ষণ একো নেদেখিল মহারাজ।

0: রাজ ইউরির সকল প্রচেষ্টা ব্যর্থ করিয়াছে রাজ তনয়াই, কোনো পথে মাত মতা নাই।
1: তেন্তে কি উপায়, তেন্তে কি উপায়?
0: নিরুপায় মহারাজ, ময় নিরুপায়।
2: রতনপুরের যত ওজা মহামহা, যত বিদ্যাবিদ, সৌন্দর্যসেবী, কবি, কারিকর, শিল্পী সুন্দর, বরণর জাদুকর, যত চিত্রকর, ব্যর্থতার ভারত নিমাত
1: নিমাতির দরে,
2: তথাপিও আশাজীবী ময়, শুনিম এদিন বুলি কণ্ঠর কাকলিয়া জন্ম নীরব তনয়ার, কণ্ঠহীন ভাষাহীন নিষ্পন্দ নির্বাক, কিনু ইনু মূরতি মায়ার।
0: মহারাজ, প্রাণপণে চেষ্টা করি, সকল উপায় খতুয়াই আমি নিরুপায়, যদি কিবা ভাগ্য গুণে কোনোবা প্রকারে।
3: মহারাজ, আছে সমাচার।
2: কি সমাচার?
3: গন্ধর্ব দেশর পড়া আহি এক নৃত্যকুশলা রূপবতী বিলাসিনী বাদশাই রাজদুয়ারত, লগতে আহিছে আর বাদ্যভান্ড বিহারত গুণী চারিজন, অপেক্ষিছে প্রভুর দর্শন। নিমাতির মাতমতা বলে জানে বলে ছন্দ অসংখ্যাত।
2: ভাল কথা, করা উপস্থিত।
3: আজ্ঞা শিরু ধার্য মহারাজ।
2: শুনি দূত মুখে সমাচার, জাগিছে নতুন আশা অন্তরত মোর, কীত সুর গোল হার মানি, দেখা যাক ছন্দর প্রভাব।
0: অবশ্যে অবশ্যে প্রভু, ছন্দর স্পন্দনে সম্ভব করিব পারে। ও আহে খোয়া নৃত্য কুখলা ছন্দ বিশারদ,
4: শতকোটি প্রণাম আমার, পুরস্কার আহে আহিয়াছো এরি নিজ লোক, নিজ বিদ্যা গুণে নৃত্য ছন্দ কৌশলেরে ভাষারে মুখর করিব খুঁজিছো কণ্ঠ রাস্তনয়ার। নৃত্য কুশলাই গন্ধর্ব কুমারী, অঙ্গভঙ্গিরে যার লীলায়িত লয়লাস, মুহি আছে ত্রিভুবন, মর্মরতু তুলিছে কম্পন বক্ষর স্পন্দন। হে কিবা কথা জীব লগা নমতা উঠর।
2: তেন্তে হে হব মন্ত্রীবর, মাতিয়া নানি মাতিক রাজসভালয়। বিশারদ গুণী সকল, বজাই নানান বাদ্য, ছন্দেরে বোধন তেন্তে করা কন্যা কণ্ঠ, ছন্দবিদ বাদ্য বিশারদ, বজোয়া বিচিত্র ছন্দময় বিচিত্র তানর বলেরে নানা অদ্ভুত বাদ্য ছয়। গন্ধর্ব কুমারী তুমি নৃত্য কুশলী, ছন্দেরে ধেমালি পাতি আল ফুল কই, হুকুমুল খুসারু অঙ্গেরে মুহিয়ানা স্বরর দেবতা, জগাই কুঞ্জর পরা নিমাতি নীরব কণ্ঠর, আনিছিলে যেনেকৈ নির্জন প্রাসাদবদ্ধ অনিরুদ্ধ কুঁৱৰক, উখার সখিয়ে ছন্দর জালেরে বেরি চিত্র লেখায়।

0: ব্যর্থ ময় প্রভু, ব্যর্থ মোর সন্ন্যার প্রভাব, ক্ষমা করা মহারাজ।
1: গন্ধর্ব কুমারী, নদখ তোমাক, ধন্য বলো তোমার প্রয়াস। মন্ত্রী দিয়া হোক পুরস্কার গন্ধর্ব হবক, মোর ভাগ্য নাই হে নেমাতে মোর নিমাতি কন্যায়। মন্ত্রী দেখে দেখে দিয়া ভাট পঠিয়াই, গই গই দেখে দেখে করক প্রসার, যে কোনো জনে আহি নিমাতির মাত কথা দিলে উলিয়াই, অর্ধ রাজ্য আর কন্যা পাব সেই হুবগিয়ায়, কথা মোর লড় ঝড় নাই।
0: ব্যর্থ যদিও হল মোর লয় লাখ, তথাপিও করো হাবি আখ, আরো এটি ভার প্রাণ ঢালি নাসি চাও, কি জানিবা নিমাতির মাতুলিয়াও।
2: গামা পানি সা, সানি পা মাগা সা।

0: আরো আবশ্যক নাই, নামাতেই যদি না লাগে মাতিব তনয়ায়। দেখ বিদেশর পরা সমবেত হওয়া যত নৃপতি কুমার, নানা বিদ্যা বিশারদ, কলাবিদ, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত প্রবর, ক্ষমিব সকলে মোক।
1: হে মহারাজ, ভাবি গুণী দেখি শুনি কার্যকলাপ রাজ তনয়ার, এই সিদ্ধান্তত মই হলো উপনীত, জন্ম মোক তনয়া রোজার।
2: মোরো হে হইছে ধারণা, কণ্ঠর বিকার, মস্তিষ্কর কিবা রোগ হেতু তনয়া নির্বাক।
1: অবশ্যে নিশ্চয়ই, নহে এইটো ইচ্ছাকৃত মৌন অভিনয়, বিধাতার শিলর লিখন, জন্মমুক তনয়ারি বিধি বন্ধন, নোয়ারিলে নোয়ারেও কোনো কালে কোনো জনে করিব খণ্ডন।
0: বিধাতার নির্বন্ধন, জনমতে লিখি দিয়া ভাগ্য লিখন,
3: শতকোটি দণ্ডবত। হে মহারাজ, আনি আছো শুভ সমাচার।
0: কোৱা কোৱা, কিবা সমাচার?
3: বহু দেশ অতিক্রমী পালো জ্যোতি দেশ, লগ পালো সোণবরণীয়া এক কন্যা শুভে, মোক দিলে দেখুয়াই অভিনব স্থাপত্যর জোনাকী কারেং, তাতে হেনো বাস করে শ্রীরূপ কর অনিন্দ সুন্দর, তেওঁয়ে বোলে আহিব বেগাই, নিমাতির হাঁহি বোলে দিবহি ফুলাই।
1: সপোনৰ পৰা জখলাৰে নমুৱাই আনি দিব মোৰ তলে ৰূপৰ কোঁৱৰ, কিনো কথা ক?
3: নকৰিলে বিশ্বাস হবাই, মোৰ একো নাই যে উপায়, যি দেখিলো যি শুনিলো অপূৰ্ব দৰ্শন আৰু অদ্ভুত শ্ৰৱণ, তাকে মাথো কৰো নিবেদন।
1: মহাৰাজ, বৰাগীৰ সিদ্ধি খোৱা আছে অভ্যাস।

0: কণ্ঠস্বর অপার্থিব অলৌকিক রহস্যময় স্বর্গ আর মরতর বেজার আনন্দর কিবা যেন প্রণব ওঙ্কার কিনু ইনু অজাগতিক স্বরর ঝঙ্কার
1: কোনে মতা নাই
2: মহারাজ ভিকহু কঙাল এই অপয়া অখুরে তিনি দিন ধরি বাটে বাটে গান গায় সুধিলে মানুহে মাথু কয় কোনে মতা নাই নিমাতির হিয়ে হেনু দিব পারে মাত উলিয়ায়
3: মহারাজ প্রচন্ড বলিয়া এই ভিকহু কঙাল কত গুণী জনে নোয়াইলে যিতু করে দিব সমাধান বাতর বলিয়াই কঙাল ফকিরে আহি রাজদ্বারত সভা করিছে অপমান।
0: কিন্তু শুনা পণ্ডিত প্রবর, গান শুনি এই বরাগীর সামান্য মানু বলে ধরা নাই মনে, হব পারে কোনো সিদ্ধ যোগী মহাজন, সিদ্ধ কাম হই সংসারর দুয়ারে দুয়ারে ফুরে গীত গায় বিন খনি বাই।
3: মারু মহারাজ সোধা যাওক কোন এইজন, এরা আগন্তুক মহাজন কোন তুমি, রাজসভালৈ আহিলা কি বুলি, কিবা প্রয়োজন?
1: মোর নাম শ্রীরূপ কুঁয়র।
3: শ্রীরূপ কুঁয়র যদি হওয়ার যার দুলাল, কিয় তেন্তে পিন্ধি ফটা কানি দুয়ারে দুয়ারে আহি ফুরিছা বাগরি? বারু কোয়া, কোন রাজ্য জুড়ি তুমি রজা, রাজ্যখন কোন দিখ?
1: দিগন্তয় দিগন্তয় সীমামূর সুন্দর রাজ্যর। মানবর কল্পনার সীমান্ত ভেদি যি রাজ্য অনন্ত শেষ, হে মূর রাজ্য তার নাম জ্যোতি দেশ। কল্পনার সি দেশর ফুলনি বাড়িত ভাবর কুসুমরাজি হয় বিকশিত, জ্ঞানর বেলিয়ে তাঁত পোহর পেলায় কল্পনার নই বননীত, তাতে মোর জোনাকি কারেং গোটমরা পোহরে সজা, সৌন্দর্যরূপা হক যত মানে সৌন্দর্য সাধক হে মোর প্রজা।
3: মহারাজ কথা শুনি বুঝিলে নে কি মহা পাগল, দাওর ধোয়ার মাঝে দেখিছে সপন, অবশ্যই কবিত শক্তি আছে পাগলর, বলিয়া নোহোৱা হলে পারিলে হেতেন হব ভাল কবি একেই ভিকহু কঙাল। বারু হেরা শ্রীরূপ কুঁয়র, কোনেনো পাতিলে বারু তোমাক কুঁয়র, শুনা দেখো নাই আমি আছে বলি শ্রীরূপ কুঁয়র।
1: মানুহর কল্পনা বিশ্বর সুন্দর দেশর সৌন্দর্য রূপাসক হবে, করি আছে পূজা সৌন্দর্যর, রূপ আর অরূপর অগণি জালি অনন্ত তৃষ্ণার হবি পূর্ণাহুতি ঢালি, উজলাই হুমানল সৌন্দর্য যজ্ঞর, সেই যজ্ঞমথি মোর জাগিল মানস রূপ সৌন্দর্য সাধনার, নবীন কুঁয়র ময় নাম দিলে শ্রীরূপ কুঁয়র। মানুহর অনন্ত তৃষ্ণার দূর সুদূরর পিয়াহর ডকাও ফুলর রথ মোর।

जगायो बिना बसंदे, जगायो बिना बसंदे, जगायो बिना बसंदे, जगायो बिना बसंदे, जगायो बिना बसंदे। মোর সাধনার মন্দিরর জাগৃতা গোহানি, মোর জীবনা জীবন জুড়ি রূপ রবদর গন্ধাবলী, ধূপ দীপ মানসর কল্পনাবলীরে পূজা, অন্তরর থাপনাত থাপিলো আভাবর লক্ষ্মী। হা মানস ভরি জাগতন্দ্রায়েরি রূপরে কুঁয়রি, কবির প্রতিভা উন্মেষি অঙ্গালোকের পিন্ধি বাস, বনসরসীর পরা সদ্য স্নাত পঙ্কজ নেত্রী উদিছিলে যেনেকৈ, আর নীলিমার পরা উঠ উর্বশীর দরে জাগা সেই দরে তুমি। হে কণ্ঠবতী মোর এই সাধনার সরোবর মথি, স্বর ভাষা সুরর লক্ষ্মী, সাধনার সিদ্ধি রূপিণী, আহ মোর জীবনর সকল সপোনর কল্পনার রাজভবনর গোহানী রানী।

শ্রোতাসকলে আমার কেন্দ্রের হাতখড়ি অনুষ্ঠানের আকাশবাণী নগাঁও ফেসবুক পেজর জড়িয়েও গীতর অনুরোধ করবেন। তার বাবে শ্রোতাসকলে আমার পেজটিলে মেসেজ পঠিয়াব পাৰে অথবা কমেন্ট করবেন।